0: আকাশবাণী কটক আমার স্বাস্থ্যের শুনন্তু আলোচনা গর্ভাবস্থার জটিলতা ও তার চিকিৎসা আলোচনা করেছেন ডাক্তার লুসি দাস।
1: গর্ভধারণার সময় সবু মহিলাঙ্ক পাই এক অমূল্য সময়। গর্ভধারণ সময় ন মাস সাত দিন। এই সময়কু তিনি ভাগরে বিভক্ত করা যাইছি। প্রথম তিন মাসরে বান্তি হইতায়, দেহ দুর্বল লাগে, কোনসি কাম করিয়াকু ইচ্ছা হুয়ে নাহি, ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এই সময়রে ডাক্তরঙ্ক পরামর্শ নেই ফলিক অ্যাসিড বটিকা খাইবা উচিত। এহা সবু অঙ্গনবাড়ি কেন্দ্রে মিলুচি ও এহা দেহকু সুস্থ রাখিবারে সাহায্য করে। থন্ডা, কাশ, জ্বর বা অন্য কোনসি দেহ খারাপ এই সময়রে দেখা দেলে ডাক্তরঙ্ক বিনা পরামর্শরে ঔষধ খাইবে নাহিঁ। প্রথম তিন মাসরে যদি রক্তস্রাব হুয়ে তাহলে সাঙ্গে সাঙ্গে ডাক্তরঙ্কু দেখাইবে, কারণ বেলে বেলে গর্ভ নষ্ট হয়ে যাইথায় ও তাহা গর্ভাশয় ভিতরে রহি যাইথায়। এই সময়রে বেলে বেলে তল পেটরে যন্ত্রণা হুয়ে। সাধারণ যন্ত্রণা হলে কোনসি ব্যস্ত হওয়া উচিত নুহে, কিন্তু অত্যধিক যন্ত্রণা হলে সঙ্গে সঙ্গে ডাক্তরঙ্কু দেখাইবে ও অল্ট্রাসাউন্ড করি গর্ভ ঠিক জায়গায় অছি কি নাই তাহা জানিবে। বেলে বেলে গর্ভ গর্ভাশয়ে ন রহি গর্ভাশয় বাহারে রহিতায়, যাহা শরীর পাই বহুত বিপদপূর্ণ ও তাহা ঠিক সময়রে চিকিৎসা কলে কোনসি প্রকার অসুবিধা হুয়ে নাহি। গর্ভধারণ সময়রে সবু প্রকার খাদ্য খাইবে, প্রচুর পরিমাণে পানি পিবে, রাতে নিশ্চয় সাত ঘণ্টা রু আট ঘণ্টা বিশ্রাম নেবে। এই সময়রে আমার আইরন ও ক্যালসিয়াম বটিক খাইবা নিহাতি জরুরি। আইরন খাইলে মাটির রক্তহীনতা রোগ দেখা যায় নাই, ছুয়ার বি কোনসি প্রকার রক্তজনিত রোগ হুয়ে নাহি। প্রথম মাসরু রক্ত পরীক্ষা করাই নেওয়া উচিত ও সেই অনুসারে যদি কিছু অসুবিধা বাহারিলা তাহলে ঔষধ খাইবা উচিত। গর্ভ সময়রে দ্বিতীয় ভাগরে বা সেকেন্ড ট্রাইমিস্টরে ডাক্তরঙ্কু প্রতি মাসরে দেখাইবা উচিত। এই সময়রে বিশেষ অসুবিধা হুয়ে নাহি, দেহ সুস্থ লাগে, কিন্তু এই সময়টিকু অবহেলা কলে হেব নাহি। দেহ সুস্থ লাগিলে বি আপন প্রতি মাসরে ডাক্তরঙ্কু দেখাইবে, টিটানাস ইঞ্জেকশন দুইটি ডোজ নেইযবে ও আইরন ক্যালসিয়াম বটিকা নিয়মিত খাইবে। এই সময়রে প্রচুর পরিমাণর পনিপরিবা প্রোটিন যুক্ত খাদ্য খাইলে ছুয়ার শরীর গঠন ঠিক অনুসারে হইথায়। পাঁচ মাসরে থরে নিশ্চয় অল্ট্রাসাউন্ড করাইবে, এহাদ্বারা ছুয়ার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ভাবে তৈরি হয়েছে কি না জনাপড়ে। যদি কোনসি অসুবিধা থাকে তাহলে তার উপযুক্ত চিকিৎসা করাইবাকু পড়িব। শেষ তিন মাস সবুঠারু গুরুত্বপূর্ণ সময়। ডাক্তরঙ্কু নিশ্চয় প্রতি মাসরে দেখাইবে, ডাক্তরঙ্ক কহিবা অনুসারে অল্ট্রাসাউন্ড করিবে, আইরন ক্যালসিয়াম সাঙ্গকু প্রোটিন পাউডার অন্যান্য ভিটামিন বটিকা মধ্যে খাইবা জরুরি। কতগুড়িয়ে লক্ষণ যথা গোড় ফুলিবা, পরিশ্রা কম হবা, মুন্ড বুলাইবা, অত্যধিক ওজন বড়িবা দেখিলে আপন সাঙ্গে সাঙ্গে ডাক্তরঙ্ক পরামর্শ নেবে। এহা ব্লড প্রেসর বড়িবার গোটিয়ে লক্ষণ। ব্লড প্রেসর রোগ ঠিক সময়রে চিকিৎসা নহলে একলামসিয়া রোগ হইথায় ও একলামসিয়া রোগরে মাটি চেতাশূন্য হয়ে যায় ও তাকে বাত মারিথায়, এহা তা জীবন পাই বহুত বিপদপূর্ণ। ঠিক সময়রে ব্লড প্রেসর মাপাইবা ও তার চিকিৎসা করাইলে এ রোগ হুয়ে নাহি। প্রতি মাসরে ওজন হওয়া উচিত, অতি কমরে দুই কেজি বড়িলে ভালো, কিন্তু দুই কেজিরু অধিকা বড়িবা বা দুই কেজিরু কম বড়িবা উচিত নুহে। এহা ছড়া বেলে বেলে রক্তস্রাব হুয়ে, মঝিরে মঝিরে পেট বথা করে, এপরি হলে সাঙ্গে সাঙ্গে আপনার নিকটস্থ হসপিটালে দেখাইবে। বেলে বেলে গর্ভাশয়ে ফুলটি তলপটকু রহিথায়, এইপরি রহিলে রক্তস্রাব মঝিরে মঝিরে হইপারে। মূলরু এথিপ্রতি সতর্ক ন রহিলে ভারি কাম কলে অতি প্রবল রক্তস্রাব বেলে বেলে হইথায়, যাহাদ্বারা কি আমাকে তুরন্ত অপরেশন করিয়াকু পড়ে। অল্ট্রাসাউন্ড নিয়মিত করিবা দ্বারা আপনি এসবু জিনিস আগরু জানিপারিবে ও তা প্রতি সতর্ক রহিবে। ডেলিভারি পূর্বরু আপনাকু কতগুড়িয়ে জিনিস প্রতি বিশেষ ধ্যান দেওয়াকু পড়িব, যথা দেহরু পানি যিবা, অত্যধিক রক্তস্রাব হবা, ছুয়া ন বুলিবা বা পেটরে যন্ত্রণা আরম্ভ হবা, এই সবু লক্ষণ দেখিলে আপন তুরন্ত ডাক্তরঙ্ক পরামর্শ নেবে। এই সবু জিনিস প্রতি সতর্ক রহিলে
0: আমার স্বাস্থ্যের শুনুলে আলোচনা গর্ভাবস্থার জটিলতা ও তার চিকিৎসা আলোচনা করে ডাক্তার লুসি দাস আকাশবাণী কটক। সময় বর্তমান সকাল সাতটা বাজি পনেরো মিনিট হওয়াকু যাচ্ছি। পরবর্তী কার্যক্রম ওড়িয়ারে সংবাদ
2: আকাশবাণী। সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। শক্তি সুরক্ষা সমেত বিভিন্ন ক্ষেত্রে সহযোগ নেই আজ ভেনজুয়েলার রাষ্ট্রপতি আলোচনা করবে প্রধানমন্ত্রী মোদি। উত্তর পূর্বাঞ্চল পরিষদর পূর্ণাঙ্গ অধিবেশনরে আজ অধ্যক্ষতা করবে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: সুগম সংগীতক্রমে শেষরে নেইছু কৃষ্ণা মেহতাঙ্ক কণ্ঠরূপ।

শ্রোতা বন্ধু, এ পর্যন্ত শুনিলে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে প্রচার করল আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর, সময় সকাল 10টা। আসন্তু শুনিবা আমার পরবর্তী কার্যক্রম, বিষয় ভিত্তিক হিন্দি এবং ওড়িয়া চলচ্চিত্রর গীতর কার্যক্রম গীতাঞ্জলি। প্রথম গীতটি নেইছু শ্রোতা বন্ধু, আজ আমি আপনার নেইছু মীনা কুমারী অভিনীত চলচ্চিত্রর কতগুলি লোকপ্রিয় গীত। প্রথম গীতটি নেইছু লতা মঙ্গেশকর পাকিজা চলচ্চিত্রর।

0: আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু। নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 138,000 টাকা পর্যন্ত সাবসিডি পাঁন্তু।
1: শ্রোতা বন্ধু, আমি শুনেছি হিন্দি গীত ক্রমে লতা মঙ্গেশকর মীনা কুমারী অভিনীত কতটি লোকপ্রিয় চলচ্চিত্রর গীত। এ ক্রমে আমি নেইছু পরবর্তী গীতটি মুকেশ এবং লতা মঙ্গেশকর মিলিত কণ্ঠে, চলচ্চিত্র পূর্ণিমা।

শ্রোতাবন্ধু আপনার শুনেছেন কার্যক্রম হিন্দি এবং ওড়িয়া গীতর কার্যক্রম গীতাঞ্জলি। প্রথমে আমি শুনেলু কতোটি হিন্দি চলচ্চিত্রর গীত। আজ আমি আপনার নেইলু মীনা কুমারী অভিনীত কতোটি সুপ্রসিদ্ধ চলচ্চিত্রর গীতগুড়িয়ে। শ্রোতাবন্ধু এথর শুনে কতোটি ওড়িয়া চলচ্চিত্র গীত। প্রথমে নেইছু আরতি মুখার্জী কঠোর অভিলাষ চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু, ওড়িয়া গীতক্রমে আমি শুনছি আরতি মুখার্জী গাইথিবা গীতটি, লোকপ্রিয় ওড়িয়া চলচ্চিত্রর গীত। পরবর্তী গীতটি নেইছু মেঘমুক্তি চলচ্চিত্রর।

0: বুঝিগলা ভাই বৈবস্ত রাজা পুচ্ছা কলে হি অগস্তি মহামুনি
1: আচ্ছা
0: কৃষ্ণঙ্গর পুত্র শ্যাম্ব সেই শ্যাম্ব কুমার কু কাহিকি গলিত পুষ্ট ব্যাধি হা
1: আচ্ছা আচ্ছা
0: এ বিষয়টা মতে
1: সংক্ষিপ্ত রে খলি কহন্তু বলি পচারছন্তি
0: অগস্তি কহুছন্তি বৈবস্ত রাজা শুনুছন্তি
1: আচ্ছা আচ্ছা
0: দিনাকর শ্রী কৃষ্ণ যে হর

0: দিছে ডাকঙ্কু দেখান তু যাই
1: কি করিবি মনে চিন্তা কলে যে
0: থিলি মুহি কন
1: আম
0: সর।

0: 허리 허리 걸어 빠케 찍기 차 보이래 허리 거리 대배 파리
1: 아이 먼저 나라연어 허리 아자 부르버리 루케 거함띠 버이 더 올딱 거리 세트 역차르구
0: 너이 버
1: 에누 먼저 닥터 이 나라연어 스토로피
0: 니스
1: 또 그히바 그다 티겨치 손에 바이 아차 제때블에 스티크루스는거 빠셔리 샴바비로 하자로 이천디
0: 아하
1: 스티크루스는거라 꾸르다 그다 그히바 그나히
0: 아차
1: 나라 또 뜨모나 거리 틀리
0: 또 그래 그다 그루 깡기 비트라 그거 아슬루
1: ক্রোধরে শাপ দে দেলে
0: আচ্ছা
1: গলিত কষ্ট ব্যাধি হেউ
0: হ্যাঁ
1: সেতেবেলে শ্যাম্ব কুমার মনে চিন্তা কলে
0: আহা
1: মহাপ্রভু কে বড় শাপ দেলে
0: হ্যাঁ
1: হ্যাঁ শ্রী কৃষ্ণঙ্কর অশান্তি হলে শ্রী কৃষ্ণ
0: হ্যাঁ
1: ভাই
0: হ্যাঁ
1: ইয়ে হেলা জীবাণু জনিত রোগ
0: নিশ্চয় নিশ্চয়
1: কৃষ্ণ অশান্তি হইছন্তি কষ্ট ব্যাধি হেউ বলি শাপ দেইছন্তি
0: আচ্ছা
1: অশান্তিটা নিশ্চয় ফেলিব
0: হ্যাঁ
1: কেতে দিন পরে
0: আহা
1: এ জীবাণু জনিত হই
0: আচ্ছা আচ্ছা
1: শ্যাম্ব কুমার কো কষ্ট ব্যাধি হেলা
0: ঠিক ঠিক
1: কিন্তু আজকালি বৈজ্ঞানিক যুগে এ চিকিৎসা বিজ্ঞান যা বাহারিছি কোনসি অভিশাপ যোগ কষ্ট রোগ নাহি বংশগত রোগ নহ পরম্পরা রোগ নহ কিন্তু এগুড়াক হলা জীবাণু জনিত রোগ
0: নিশ্চয়
1: শুনে ভাই
0: হ্যাঁ
1: আজি আমার গোটে অন্ধবিশ্বাস রয়েছে
0: নিশ্চয়
1: সেই অন্ধবিশ্বাসে পড়ি আমি যাহা কিছু কুষ্ঠ রোগ কু নিম্ন স্তরে রাখিলে
0: আচ্ছা আচ্ছা বড় কবলি কহুছন্তি
1: আমো

0: কিবা অভিশাপ বংশগত দোষ দ্বারা
1: এ রোগ হুয়ে নি
0: চিকিৎসা বিদ্যারে যাকু যা কিছু কার্যকলাপ করিবাকু হেব অতি নির্মল ভাবরে আরোগ্য
1: লাভ করিব
0: আজি

0: আধুনিক যুগর চিকিৎসা কাউরি দেশে যাদু বিদ্যা সমান মুকম করোতি বাচাল পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎ কৃপাতমহ বন্দে প্রমানন্দ মাধব
1: আচ্ছা আচ্ছা
0: সেই মাধবঙ্কর যদি
1: কৃপা হব
0: আম নিশ্চয় আমার কার্য সফল হেউছি নাকি বদ্য নারায়ণ হরি এ যে আধুনিক চিকিৎসা বাহারিছি সেই ডাক্তর পরামর্শ নিয়ে আমি যদি কার্য করিবা নিশ্চয় অশ্চর্য আরোগ্য হব
1: ঠিক ঠিক।

0: যদি শরীরে কৌশি চিহ্ন দেখা যায়,
1: আচ্ছা আচ্ছা,
0: কুষ্ঠ রোগ চিহ্ন বলে আমি কিপর জানিবা?
1: কেমি জানা?
0: নালিয়া বর্ণ হয়েছিল,
1: লম্বা বর্ণ হয়েছিল, কলা বর্ণ দেখা যাও, তো রোম উঠিব না, মুটিলে কাটিব নি, বধিরা হয়ে যাব, সে জায়গাটা বুলিয়া কথা।
0: এই কিপর চিহ্ন গুড়াক যদি দেখিবা, লুচাই রাখিলে অতি বিষম সমস্যা। ডাক্তরঙ্ক পাখরে পরামর্শ করি তাকে দিহিব, প্রতিকার করিবাকু হেব, চিকিৎসা করিবাকু হেব, আরোগ্য করি রাখিবাকু হেব। লুচাই রাখিলে বড় বিষম,
1: ঠিক ঠিকই
0: পরামর্শ মা।

0: academic institution. The Ministry of Women and Child Development informed that women candidates in the age group of 21 to 40 years from non-tier 1 cities and rural areas of India are eligible to apply. It added that applicants are to be submitted online through the internship program portal wcd.intern.nic.in. The Bharatiya Janata Party announced that the party Manipur President Adhikari Mayum Sharada Devi will be party candidate for the upcoming Rajya Sabha election of Manipur. The party announced today that the party's prominent woman leader of Manipur will contest the lone Rajya Sabha seat of Manipur, which voting will be held on 18th June. It may be mentioned that the term of the current Rajya Sabha MP of Manipur, Leshimba Sanaja Uba, who represents the Bharatiya Janata Party, ends on 21st of June. India has retained its strong presence in the latest world boxing rankings. Jasmine Lamboria climbed to world number one in the women's 57 kg category, while Asian Championships Priya Gangas in 60 kg and Vishwanath Suresh in 50 kg. And that's the end of the news.
1: Sunile, Hindi bum English re sabat. Relax hulna kasmani dil kantreru. আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতে 11:10 শ্রোতা বন্ধু চলিত দিবসকে এইট শেষ করিয়া পূর্বে আসুন জানাইবা আসন্তকালে আম কেন্দ্র প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কে সূচনা আসন্তকালে সকাল 6:10 শুনবে ভক্তিতর কার্যক্রম সহিতাঞ্জলি অনুচিন্তা শুনিবে সকাল 6:35 ধারাবাহিক শ্রীমদ ভাগবত রাখছু সকাল 6:40 আমার স্বাস্থ্য শুনিবে সকাল 7:10 রিলেক্স শুনিবে আকাশবাণী কটক কেন্দ্রর